শ্রোতা বন্ধু, খেল খেল খেলি দ্বারা আমার শারীরিক, মানসিক এবং ব্যবহারিক তথা অন্যান্য ক্ষেত্রে আমি সক্রিয় রহিথাও। এহা ছড়া খেল দ্বারা ক্রীড়াবিদ মানে খেল জগতরে নিজের খেলকু নেই পরিচয় মধ্যে তৈরি করে পারুচন্তি এবং নিজ অঞ্চল তথা রাজ্য ও দেশর মধ্যে না রাখিবা সহিত স্বাবলম্বী হয়ে পারুচন্তি। তবে এই কথাকু সার্থক করিথিবা ভারতর প্রথম মহিলা সাইকেল চালিকা অর্জুন পুরস্কার প্রাপ্ত শ্রীমতী মিনতি মহাপাত্র, যাহাকু আজ আমি আমার কার্যক্রমে ভেটিবা ও জানিবা সাইকেল চালিকা রূপে কিপরি সে এই খেল জগতরে সুনাম অর্জন করে পারিছন্তি এবং সাইকেল চালিকা রূপে তাঙ্কর জীবনযাত্রা কিপরি রহিছি অনেক কিছু কথা জানিবা আজির আমার খেল জগত কার্যক্রমে। কিন্তু তা পূর্বরু শুনি নেবা এই সুন্দর গীতটি। গীত পরে আজ আমি ভেটিবা আজির আমার অতিথিঙ্ক সহিত।